চাইতো দেশ চর্চার কান্দ তাই সরমীয় আমার মিয় দোভাই চাইতো দেশ চর্চার কান্দ।

বৈশাখু বিস্তর কান্দ তাই সরমীয় আমার মিয় দো বৈশাখু বিস্তর কান্দ।